পেবো। আপ আপনি বুদ্ধ হয় জেতি, বর্ণত পেন পেন তো হেতেতি, তোমরা লখা না যায় পসারা, কেহে বেদ সাজা।